0: a very good day on 21st of June, which is celebrated all over the world as a World Yoga Day. This is the gift from India to mankind. And you would realize the importance of yoga, not only when you are here, but wherever I have been abroad, whether be it any airport in the United States or in Europe, or even in places you see on the beaches of Tel Aviv, you will find that there are many yoga centers, there are yoga rooms for people, and shows how immensely popular our ancient Indian tradition is spreading. And being a cardiologist, let me tell you, there are immense benefits of yoga on the heart and on the whole body. As per Hatha Yoga, not only it improves the exercise endurance and muscle flexibility, but also it has got positive benefits in reducing the heart rate, it reduces the blood pressure, it would increase the heart rate variability, which is a very risk factor for sudden cardiac death. It has got a lot of benefit by increasing the vagal tone and also helps in reducing anxiety and depression, which is often associated with coronary artery disease. The European Journal of Preventive Cardiology, after a meta-analysis of various trials, has come to the conclusion that it is a useful add-on therapy in cases of coronary artery disease, in stable heart failure, and in cardiac dysarrhythmias. So friends, on this occasion of World Yoga Day on the 21st of June, let us all resolve to make yoga as a part of our existence. And we as doctors should practice it ourselves and also pass on this valuable knowledge to the world, to our patients for their benefit. And I'm very sure we will go and we would have a lot of publications and papers to support scientifically what is our ancient heritage. But finally, let me tell you one thing. Yoga is an add-on therapy. It is not a replacement. Just because you do yoga and you do pranayams, which will increase your exercise capacity, your pulmonary function test, that does not mean that you have to stop taking your cardiac medicines for heart, for hypertension. It is an add-on therapy and should not replace interventions. Thank you very much. Jai Hind.
1: I am Dr. Prafull Kulkarni. I am practicing cardiologist as well as diabetologist since last 30 years in Jogeshwar only. I am coming across a lot of obese patients in my clinical practice, and I have realized the primary thing which goes wrong is usually overeating without aware of that. So what is the solution to that? Is to reduce the weight. Reduction of weight occurs only primarily because of the eating less in quantity, rather than eating at one go or intermittent fasting. But the whole issue revolves around obesity, because obesity is a chronic disease. Obesity is a chronic disease which occurs to most of the people now because of the overeating of the fast food, as well as highly rich carbohydrate, as well as fatty food. What is the reversal to it? Reversal is very simple. As you gain weight, the way you gain weight, you have to reverse the whole process. The process is reversed only by eating less, exercising regularly, and little high protein diet than the average protein diet. So normally we recommend 50% of the carbs, 25% of the proteins, and 25% of the fats, or maybe 30% of the fats. This is how it is. So I think one should be aware, if you reduce your weight, if you reduce your control your obesity, probably you will control most of the diseases like diabetes, like heart disease, tendency towards stroke or cancer. So obesity, to control obesity, primarily it is your food habits, your lifestyle, which needs to be changed. And for that, probably this clinic might help you to restore your body weight according to your height.
2: नमस्कार मु डॉक्टर मधुस्मिता साहू मो उत्कल हॉस्पिटल रे एंडोक्राइन डिपार्टमेंट रे कंसल्टेंट हिसाब रे कार्यरत आज जानिबा आमे किछि थायराइड विषय रे थायराइड कोन एटा गोटे अंतःस्रावी ग्रंथि माने एंडोक्राइन ग्लैंड जोटा आमर गळार ऊपर पोर्शन रे थाय तर दुईटा लोब थाय गोटे लेफ्ट आ गोटे राइट लोब आ सेटा इस्थमस द्वारा जड़ित होइथाय এথরে দুইটা ইম্পর্টেন্ট হরমোন ঝরে, গোটে হেলা T3 এবং T4। T3 মানে ট্রাই আইরোথাইরোডিন, T4 মানে থাইরক্সিন। এটা বহুত ইম্পর্টেন্ট হরমোন, আর এই দুইটা হরমোন কন্ট্রোল হয়ে TSH হরমোন দ্বারা, যেটা কি মস্তিষ্কর পিটুইটারি গ্রন্থির তৈরি হয়ে থাকে। এই থাইরয়েড হরমোন দেহর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ছোটর ছোট আরম্ভ করি সবু অঙ্গ প্রত্যঙ্গ নির্ভর করতে থাইরয়েড উপরে তাঙ্কর প্রপর ফাংশনিং পাই। তেনু থাইরয়েডর কোনসি প্রকার অসুবিধা হয়ে হয়তো হাইপোথাইরয়েড কিংবা হাইপারথাইরয়েড, চান্সেস অছে যে বডির সবু অঙ্গ প্রত্যঙ্গ আফেক্টেড হওয়া পাই। বিশেষত থাইরয়েড রোগ তিনি প্রকার আমি ডিভাইড করে পারিবা, গোটে হলো হাইপোথাইরয়েড মানে দরকার টু কম থাইরয়েড তৈরি হবা, হাইপারথাইরয়েড মানে দরকার টু অধিক হরমোন তৈরি হবা, কিংবা গয়টার যেটা কুহে যেটার থাইরয়েডর সাইজ বড়ব। তো হাইপোথাইরয়েড যেটা কি দরকার ঠু কম থাইরয়েড সিক্রেট হুয়ে, তার সিমটমস কণ আপনার যদি ওজন বড়ুচি, দেহাত ফুলুচি, দেহাত বথা হচ্ছে, চুটি ঝড়ুচি, কিংবা গলার গয়টার হল তেমন আপনার থাইরয়েড অসুবিধা থাইপরে। যে মহিলা সেমানকর অন্য অসুবিধা যেপরিক ঋতুস্রাবর অসুবিধা, পিলা ছুয়া ন রহবা, পিলা ছুয়া রহলে বি বারম্বার নষ্ট হওয়া, এসব হাইপোথাইরয়েডর লক্ষণ। ছুয়া মানকর স্মরণ শক্তি কমিযা, ঠিক সে তাঙ্কর গ্রোথ নহবা, শারীরিক মানসিক গ্রোথ নহবা, ঠিক টাইমে পিউবর্টি নহবা, এটা ছুয়া মানকর হাইপোথাইরয়েডর লক্ষণ। এমিতিয়া কেসরে আমি গোটে FT3 FT4 এন্ড TSH টেস্ট করে থাও, এতে TSH অধিক ও FT3 FT4

0: It is imperative that the children gargle after every meal and brush their teeth twice daily as a prevention against dental infections. In patients with underlying CHD, this infection can spread from the teeth to the heart with catastrophic consequences. It is important for parents to remember this if ever a child needs to visit the dentist. Some patients with underlying congenital heart disease require special antibiotics before going and undergoing dental treatment. Otherwise, the same problem can happen, resulting in infection of the heart called infective endocarditis. This is a life-threatening condition which is easily preventable by taking the simple above precautionary measures. For this reason, parents with children with CHD must always be given a card to be kept with them and to be shown to doctors whenever any dental or other procedures have to be performed on the child.
1: Can women with congenital heart disease undergo pregnancy safely?
0: There is always a worry that girl children with heart problems may not have a normal reproductive life. Of primary concern is whether it is safe for them to undergo pregnancy. When the mother has an uncorrected mild CHD, such as small hole in the heart, etc., it is generally safe for them to become pregnant. This also holds true for women who have undergone surgical or cardiac procedures in the past and in whom the underlying heart defect has been completely corrected. They need to be evaluated by the cardiologist first and also perform a detailed 2D echo and echo Doppler evaluation before thinking of starting a family. There are some patients, however, in whom pregnancy is a risk to the mother and baby also. These include those with uncorrected CHD, especially cyanotic patients, those with severe pulmonary hypertension, and those with severe coarctation, to name a few. In the latter group, the underlying heart problem should be corrected if possible, prior to planning any sort of pregnancy.
1: What is your advice for adults with CHD on a daily basis?
0: Those adults who have been corrected in childhood may require annual checkups. Even though the surgical results may have been excellent, certain problems may gradually increase with the passage of time, and this sometimes necessitates attention and even another surgery or procedure. For the majority, the annual exam is all that is required. Some need lifelong prophylaxis for infective endocarditis, and the advice for good oral hygiene is a must. But overall, it is strongly recommended for adults who have mild CHD or who have survived CHD surgery in the past to practice a healthy lifestyle of regular exercise, to avoid smoking and alcohol, and develop and inculcate good eating habits. Thank you.
2: Namaskar, I'm Dr. Madhusmita Sahu. I'm in Utkal Hospital, Endocrine Department. कनसल्टेंट हिसाब रे कार्यरत आज जानिबा आमे किछि थायराइड विषय रे थायराइड कोन एटा गोटे अंतःस्रावी ग्रंथि माने एंडोक्राइन ग्लैंड जोटा आमर गळार ऊपर पोर्शन रे थाय तर दुईटा लोब थाय गोटे लेफ्ट आ गोटे राइट लोब आ सेटा इस्थमस द्वारा जड़ित होय थाय एथिर दुईटा इम्पोर्टेंट हार्मोन झरे गोटे हला T3 एवं T4 T3 माने ट्राइआयरोथायरोनिन T4 माने थायरोक्सिन এটা বহুত ইম্পর্টেন্ট হরমোন আর এই দুইটা হরমোন কন্ট্রোল হয়ে থাকে TSH হরমোন দ্বারা যেটা কি মস্তিষ্কর পিটুইটারি গ্রন্থি তৈরি হয়ে থাকে এই থাইরয়েড হরমোন দেহর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ছোট রু ছোট আরম্ভ করি সব অঙ্গ প্রত্যঙ্গ নির্ভর করতে থাইরয়েড উপরে তাঙ্কর প্রপর ফাংশনিং পাই তেনু থাইরয়েডর কোনসি প্রকার অসুবিধা হয়ে হয়তো হাইপোথাইরয়েড কিংবা হাইপারথাইরয়েড চান্সেস অছে যে বডির সব অঙ্গ প্রত্যঙ্গ আফেক্টেড হওয়া বিশেষতঃ থাইরয়েড রোগ তিন প্রকার আমি ডিভাইড করে পারিবা গোটে হল হাইপোথাইরয়েড মানে দরকার টু কম থাইরয়েড তৈরি হব হাইপারথাইরয়েড মানে দরকার টু অধিক হরমোন তৈরি হব কিংবা গয়টার যেটা কুহে যেটার থাইরয়েডর সাইজ বড় তো হাইপোথাইরয়েড যেটা কি দরকার টু কম থাইরয়েড সিক্রেট হুয়ে তার সিমটমস কোণ আপনার যদি ওজন বড়ুচি দেহাত ফুলুচি দেহাত বথা হচ্ছে চুটি ঝড়ুচি কিংবা গলার গয়টার হল তেবে আপনার থাইরয়েড অসুবিধা থাইপরে যে মহিলা সে অন্য অসুবিধা যেপরিক ঋতুস্রাবর অসুবিধা পিলা ছুঁয়া ন রহবা পিলা ছুঁয়া রহলে বি বারম্বার নষ্ট হওয়া এসব হাইপোথাইরয়েডর লক্ষণ ছুঁয়া মান স্মরণ শক্তি কমিযা ঠিক সে তাঁর গ্রোথ ন হওয়া শারীরিক মানসিক গ্রোথ ন হওয়া ঠিক টাইমে পিউবর্টি ন হওয়া এটা ছুঁয়া মান হাইপোথাইরয়েডর লক্ষণ এমিতিয়া কেস্রে আমি গোটে FT3 FT4 এন্ড TSH টেস্ট করে থাও এর TSH অধিক আ FT3 FT4 কম আসে ইয়ার ট্রিটমেন্টের